আজ বুধবার, বিশে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 10ই জুন 2026 খ্রিস্টাব্দ এবং 26শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় সকাল 4:54 হয়ে 19 সেকেন্ডে ও সূর্যাস্ত বিকেল 6:16 হয়ে 43 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 25 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কোনো সতর্কবার্তা নেই।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে বিশাল শর্মা। प्रधानमंत्री नरेंद्र मोदी आज भारत के सबसे लंबे समय तक सेवा करने वाले निर्वाचित प्रधानमंत्री

কি অনুষ্ঠান রয়েছে আপনাদের জন্য। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, মুরগির গ্রীষ্মকালীন তাপজনিত ধকল বলবেন ডক্টর কৌশিক পাল, 6:40 আপনার স্বাস্থ্য, ঘাম ও ঘামাচি বলবেন ডক্টর অবন্তী সাহা, 6:45 প্রাত্যহিকি উপস্থাপনায় মৌলী দাশগুপ্ত এবং সৌভিক শাসমল, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতু গুহ, 8:00 জানা অজানা দূষণ রোধে সবুজ রসায়ন বলবেন অর্ণব হালদা, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, 8:05 নজরুল গীতি শিল্পী সোহিনী বসু, 8:20 বাংলা কথিকা লোক সংস্কৃতির আনাচ কানাচ বাবা বুড়ো রায়ের গাজন বলবেন অয়ন ঘোষ, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা শিল্পী আশিস কুমার দাস, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 8:25 জেলার চিঠি, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় সঞ্চিতা মিত্র, 11:00 যুববাণীর অনুষ্ঠান তরুণ তুর্কি উপস্থাপনায় রাহুল আচার্য এবং শ্রীপর্ণা পাল, স্টুডিওতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফুটবলার প্রভাত লাকড়া, 12:00 আধুনিক গান শিল্পী সঞ্জীব ঘোষ, 12:15 দোতরায় লোকসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন শিল্পী সুবল দত্ত, 12:33 শ্রীভবন বাল্যবিবাহ মুক্ত ভারত, আলোচনায় ডক্টর সুপর্ণা গাঙ্গুলি, ডক্টর ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক, 1:00 বাংলা ছায়াছবির গান, 1:45 মহিলা মহল উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়, শুনবেন আমার কলম, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 বাংলা আধুনিক গান, গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় শুভজিৎ সরকার, 5:30 বিদ্যার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক 2026 পরীক্ষায় নবম স্থানাধিকারী সাগর মণ্ডলের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন কেয়া মুখোপাধ্যায়, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি শিল্পী জবারানী মণ্ডল ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে সাহিত্যের রাজ্য পুরস্কার প্রাপ্ত গুরুপদ হাসদার সাক্ষাৎকার, 6:38 কৃষি কথার আসর আমন ধানের জাত নির্বাচন ও বীজতলা তৈরি, আলোচনায় জয়নারায়ণ রায় শর্মা, সঞ্জয় ভট্টাচার্য এবং রামরঞ্জন দাস রায়, এছাড়া থাকবে শস্য বীমা কি ও কেন আলোচনায় বিধায়ক মুখোপাধ্যায়, মানস দাস ও রামরঞ্জন দাস রায়ের সাক্ষাৎকার, 7:30 সমীক্ষা, রাত 8:00 নানা রঙের গান, 8:30 আইনি কথা, জুভিনাইল জাস্টিস অ্যাক্ট 2015 নিয়ে অবসরপ্রাপ্ত জেলা বিচারপতি বিশ্বনাথ ভট্টাচার্যের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ বাজিয়ে শোনাবেন শিল্পী অনিকেত চক্রবর্তী, 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 দোতরায় লোকসঙ্গীতের সুর শিল্পী সুবল দত্ত, 10:50 আধুনিক গান শিল্পী সঞ্জীব ঘোষ, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত সন্দীপন সমাজপতি।

এবারে সঞ্চয়িতা। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবোধ সঙ্গীত। সুবোধ সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত এ কানন। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সৃজিতা সেন। 6:35 রামচরিত মানস, শুনবেন 137তম পর্ব। 6:45 ভজন শিল্পী সোহিনী বসু। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়। 8:30 নজরুল গীতি শিল্পী সঞ্জীব ঘোষ। 8:45 দোতারায় লোকসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন শিল্পী সুবল দত্ত। 9:00 রাসধারা, উপস্থাপনায় সবিতা পোদ্দার। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সাদাফ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ওয়ার্ল্ড মেলোডিস, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 12:00 সুরভি, উপস্থাপনায় সবিতা পোদ্দার। 12:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 12:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা বাজিয়ে শোনাবেন শিল্পী আশিস কুমার দাস। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 দ্বিজেন্দ্র গীতি শিল্পী সৃজিতা সেন। 5:20 হিন্দি অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় পপি নাগ। 6:10 হিন্দি কথিকা, জাতীয় ভেষজ ও মশলা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, বলবেন পপি নাগ। 7:10

মিনিটে আধুনিক গান শিল্পী সঞ্জীব ঘোষ, 7:30 দর্পণ, উপস্থাপনায় পপি নাগ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 হরাইজন, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজ অর্থাৎ 10ই জুন বুধবারের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন সুবোধ্য সঙ্গীত। সুবোধ্য সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত এ কানন, রাগ বিলাবল, গুর্জারি ও ভাঙ্কার।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন রামচরিতমানস, আজ শুনবেন 137তম পর্ব।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন ভজন, শিল্পী সোহিনী বোস, প্রথম ভজনটি নানকের।

তোমার সঙ্গে বেশ খানিকটা গল্প করব বলে চলে এসেছি স্টুডিওয়ে। আর এই স্টুডিওয়ে আসা যাওয়ার পথে এমন অনেক ঘটনা আমার চোখে পড়ে যেগুলো আমি মাঝে মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করি। ঠিক সেরকমই আজকেও একটা জিনিস আমার চোখে পড়ল, সেটা বলার লোভ আমি সামলাতে পারছি না। এই স্টুডিও যখন ঢুকছি জানো, দেখছি যে একটা পাখির বাসা, সেটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নিচে, মানে একেবারে খড়কুটোগুলো সব এলোমেলো হয়ে গেছে। ছোট ছোট ডাল খড়কুটো যা কিছু দিয়ে পাখিটা বাসা বানাচ্ছিল সেই সমস্তই কিন্তু মাটিতে পড়ে রয়েছে। তো দেখে বেশ মনটা খারাপ হলো জানো, সকালবেলায় যে এত কষ্ট করে পরিশ্রম করে ধৈর্য ধরে বানানো একটা পাখির বাসা, সেটা যে কোনো কারণেই হোক এলোমেলো হয়ে গেছে। কিন্তু সেই মন খারাপটা সরে গেল আর একটা জিনিস লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম যে সেই ছোট্ট পাখিটা অসীম ধৈর্য নিয়ে একটা একটা করে খড়কুটো কিন্তু কুড়িয়ে কুড়িয়ে নিয়ে গিয়ে আবার রাখছে সেই গাছের ডালে। এই দৃশ্যটা দেখে একটা দারুণ জিনিস রিয়েলাইজ করলাম জানো, যে পরিস্থিতি যতই কঠিন হোক, যতই এলোমেলো হয়ে যাক আমাদের চারপাশটা, মানে আমাদের ক্ষেত্রেও তো এরকমটা হয় তাই না, একটা সাজানো গোছানো জিনিস, হয়তো ভীষণ পরিশ্রম করে তৈরি করা একটা জিনিস, আমাদের পরিবেশ পরিস্থিতি সব কিছুই হয়তো একটা আচমকা ধাক্কা এলোমেলো হয়ে যায়। ঠিক সেই সময়টায় আমরা মনোবল হারিয়ে ফেলি, অনেক সময় ভাবি যে ইস আর বোধহয় সবটা গুছিয়ে ওঠা হলো না। কিন্তু এই যে আজকে এই পাখিটাকে দেখলাম, ছোট্ট একটা পাখি, প্রকৃতির ছোট্ট একটা অংশ, সে কিন্তু আমাদের এই শিক্ষাটা দিয়ে গেল যে পরিস্থিতি যেমনই হোক আমরা যেন আমাদের চারপাশটাকে সুন্দর করে তোলার জন্য একটু চেষ্টা করি, আমরা যেন হাল না ছাড়ি, আমাদের আশাকে যেন না হারতে দিই, তাহলে কিন্তু আবার সব কিছু নতুন করে সাজিয়ে তোলা সম্ভব। এবং এইটাও রিয়েলাইজ করলাম যে সত্যি আমরা যদি আশা হারিয়ে ফেলি তাহলেই হয়তো আমরা হেরে যাই, আর আমাদের জিতে যাওয়ার জন্য, নিজেদেরকে জিতিয়ে দেওয়ার জন্য, চারপাশটাকে সুন্দর করার জন্য আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টাতে হবে, একটু আশাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে, একটু আশার আলো নিয়ে জীবনে চলতে পারলে চারপাশটা সুন্দর হবে। আর আজকে তাই সুপ্রভাত অনুষ্ঠানে তোমার সঙ্গে কথা বলবো আমি এই বিষয় নিয়ে, কথা বলবো কীভাবে হেরে গিয়েও উঠে দাঁড়ানো যায়, কিভাবে দেওয়ালে পিঠ ঠেকে গেলেও ঘুরে দাঁড়ানো যায় সেই আশার উপর ভর করে, সেই আলোর রেখাটুকু দেখার জন্য। আজকে সুপ্রভাত অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। তবে হ্যাঁ, এই যে আড্ডার শুরুটা হলো, মানে ভোরের আলো ফুটেছে, রোদ্দুর মেখেছ, নতুন সূর্য তোমাকে সুপ্রভাত বলেছে, আমিও বলেছি অবশ্যই আজকে আড্ডা শুরুতে, তাই গানে গানে আরও একবার তোমাকে সুপ্রভাত জানাই শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটা গান শুনিয়ে। ফিরছি আবার অনুষ্ঠানে, শুনতে থাকো।

ফিরে এলাম একটা গানের পর। আর আজকে যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি, তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। কথা বলছি আশাবাদ নিয়ে, কথা বলছি সেই পজিটিভিটি নিয়ে যা আমাদের জীবনকে জিতিয়ে দেয়, আলোর দিকে এগিয়ে দেয় আর দেওয়ালে পিঠ ঠেকে গেলেও ঘুরে দাঁড়াতে সাহায্য করে। তবে আজ তো আমরা কথা বলছি, গল্প করছি, কিন্তু ক্যালেন্ডারের দিকে তাকালে দেখব যে আজকের দিনটা মানে ইতিহাসের পাতায়

1610 খ্রিস্টাব্দে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি শনিগ্রহের দ্বিতীয় বলয় বা চক্র আবিষ্কার করেন। 1752 সালে আজকের দিনে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘুড়ি উড়িয়ে বজ্রপাত থেকে বিদ্যুৎ আহরণ করার ঐতিহাসিক পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন করেন। 1890 সালে ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল আজকের দিন। এই দিন থেকেই শ্রমিক নেতা নারায়ণ মেঘাজী লোখান্ডের আন্দোলনের পর ভারতবর্ষে রবিবার সাপ্তাহিক ছুটি হিসেবে নির্ধারিত হয়। 1905 খ্রিস্টাব্দে আজকের দিনে অবনীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে গঠিত হয় বঙ্গীয় শিল্পকলা বা বিখ্যাত বেঙ্গল স্কুল অফ আর্ট, যা স্বদেশী শিল্প আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এর পুরোধা। পরবর্তীকালে নন্দলাল বসু, গগনেন্দ্রনাথ ঠাকুর, অসিত কুমার হালদার প্রমুখ বিখ্যাত শিল্পীরা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। ১৮৩২ খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন প্রাচ্যতত্ত্ববিদ ও ইংরেজ কবি এডউইন আলেন্ড। 1915 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন মার্কিন ঔপন্যাসিক সল বেল। তিনি 1976 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। 1918 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি কবি ফারুক আহমেদ, যিনি মুসলিম রেনেসাঁর কবি হিসেবেও পরিচিত। তার বিখ্যাত কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি, সিরাজাম মুনিরা, হাতিম তাই, মুহূর্তের কবিতা ইত্যাদি। 1955 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতের অন্যতম ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাডুকোন। ভারতের তেলুগু চলচ্চিত্র শিল্পের একজন অন্যতম অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণ 1960 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আলবি মার্কেল 1981 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আজকের দিনে। ১৯২৩ খ্রিস্টপূর্বাব্দের আজকের দিনে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দিগ্বিজয়ী বীর মহাবীর আলেকজান্ডার ব্যাবিলনে মাত্র 32 বছর বয়সে প্রয়াত হন। 1877 খ্রিস্টাব্দে আজকের দিনে প্রয়াত হন 19 শতকের বাংলার অন্যতম অগ্রগণ্য সমাজপতি, সমাজ সংস্কারক এবং জোড়াসাঁকো ঠাকুর পরিবারের বিশিষ্ট সদস্য মহারাজা রমানাথ ঠাকুর। 1948 খ্রিস্টাব্দে আজকের দিনে প্রয়াত হন বিশিষ্ট বাঙালি লেখক ও শিক্ষাবিদ অতুলচন্দ্র সেন। 1951 খ্রিস্টাব্দে আজকের দিনে প্রয়াত হন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক, প্রাবন্ধিক ও চিন্তাবিদ এস ওয়াজেদ আলী। তার ভারতবর্ষ গল্পটি বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি। 1965 খ্রিস্টাব্দে আজকের দিনে প্রয়াত হন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সক্রিয় ও অগ্রগণ্য বাঙালি বিপ্লবী অতীন্দ্রনাথ বসু। 1993 খ্রিস্টাব্দে আজকের দিনে প্রয়াত হন ডক্টর সুধীরনাথ সান্যাল, যিনি একজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী ও চিকিৎসক ছিলেন। 2021 সালে আজকের দিনে প্রয়াত হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি কবি ও চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। তার উত্তরা, কালপুরুষ, চরাচর, নিম অন্নপূর্ণা, মন্দমের উপাখ্যান এই চলচ্চিত্রগুলি অত্যন্ত বিখ্যাত। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র পরিচালনার জন্য।

বদলে দিতে পারে। কথা তো বলবো, গল্প করবই, তবে এই যে আশা, দেখবে এই আশার সঙ্গে না আরেকটা শব্দ আমরা ভীষণ বলি, আমরা বলি আশার আলো, তাই না? অন্ধকার কাটিয়ে মানুষ যেমন আশায় ফেরে, সেরকমই কঠিন সময়ে কাটিয়েও কিন্তু আমরা সেই আশার আলোতে ফিরি। আশা একটা আলোর মতো সত্যি, যা অন্ধকারেও আমাদের একটুখানি সাহস যোগায়, একটুখানি ঘুরে দাঁড়ানোর শক্তি যোগায়। তাই আপাতত একটা আলোয় আলোয় মাখা গান শোনাচ্ছি তোমাকে দেবায়ন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটা শুনে ফিরছি আবার অনুষ্ঠানে, শুনতে থাকো।

আজকের দিনের মানে এই 10ই জুনের কী কী বিশেষত্ব রয়েছে সেটা শুনিয়ে আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আজকে যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানে সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগত। আজকে কথা বলছি আশা নিয়ে, আশাবাদ নিয়ে, সেই আশাবাদ বা অপটিমিজম যা আসলে আমাদেরই একটা বিশেষ দৃষ্টিভঙ্গি, একটা দেখার ধরন যা আমাদের চারপাশটাকে

আলোতে চল আরো আলোতে চল, হ্যাঁ এটাই বোধ হয়, এই কথাটাই বোধ হয় আমাদের কানে কানে বারবার বলে যায়, আমাদের আশাবাদী দৃষ্টিভঙ্গি, আমাদের অপটিমিজম। সেই কথাই আজকে বলছি যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানে। সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু, আমি স্বাগতা। দেখো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই অপটিমিস্ট যে দৃষ্টিভঙ্গি, একটু আশাবাদী দৃষ্টিভঙ্গি আমাদের খুব প্রয়োজন হয়ে পড়েছে। তার কারণটা তুমি আমি সকলেই জানি, কারণ আমরা

যে আজকের শতাব্দীতে, একবিংশ শতাব্দীতে বাস করছি, সেখানে কিন্তু জটিল থেকে জটিলতর হচ্ছে বোধহয় জীবন। মানে তুমি দেখো, ছোটবেলায় আমাদের জীবন যতটা সহজ ছিল, সেই সময় যেমনটা ছিল, আমরা যত বড় হয়েছি, সময় যত গড়িয়েছে, চারপাশটা যত জটিল হয়েছে, ততই কিন্তু আমাদের রোজকার লড়াইগুলো আরও কঠিন হয়েছে। এবং আমাদের আজকের দিনে দাঁড়িয়ে কোথাও একটা ভীষণ পরিচিত শব্দ হয়ে উঠেছে ডিপ্রেশন। ছোট্ট ছোট্ট মন খারাপ, এবং সেই মন খারাপগুলো কখনো স্থায়ী আকার নিচ্ছে সেটা হয়তো আমরা বুঝতেই পারছি না। সেই ডিপ্রেশন বাসা বাঁধছে আমাদের মনের কোণে। আর প্রতিদিনকার সংবাদপত্র খুললে সত্যি আমরা তো দেখতে পাই আমাদের চারপাশে কত হারিয়ে যাওয়া, হেরে যাওয়ার ভিড়। কিন্তু সে চেনা মানুষগুলো, তাদের দিকেও যদি একটু মন দিয়ে আমরা দেখি, চারপাশেও যদি দেখি, তাহলে দেখব সেই মন খারাপ, সেই ডিপ্রেশন আমাদের আশা থেকে, অপটিমিস্ট দৃষ্টিভঙ্গি থেকে কোথাও যেন সরিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের এগিয়ে যাওয়ার পথটা যেন বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু না, আমার মনে হয় যে আমরা যদি একটু অন্য রকমভাবে ভাবি, তাহলে কিন্তু পরিস্থিতি যতই কঠিন হোক, যতই জটিল হোক না কেন, এগিয়ে যাওয়ার পথ আমাদের একটা ঠিক আমরা পাবই একটা না একটা। এবং আমাদের আশাই কিন্তু আমাদের সেই আলো দেখাতে পারে, হতে পারে আলাদিনের আশ্চর্য প্রদীপ। কোথায় রয়েছে সেই প্রদীপ? না না, সেজন্য তোমাকে যেতে হবে না আরব্য রজনীর দেশে, বরঞ্চ একটু নিজের ভেতরে তাকিয়ে দেখো, তোমার অন্তরেই, তোমার মনেই রয়েছে, আমাদের প্রত্যেকের মনেই বোধহয় রয়েছে সেই আলাদিনের আশ্চর্য প্রদীপটা, কেবল তার সলতেতে একটু আগুন ছুঁয়ে দেওয়ার অপেক্ষা। সেই প্রদীপ নিয়েই কথা বলছি আজকে, কথা বলছি আশাবাদ নিয়ে। জানো তো, আমার একটা কবিতার লাইন খুব মনে পড়ছে। কবি অরুণ মিত্র লিখছেন যে, ফুটিফাটা জমি পেরিয়ে এলে অনন্ত ভালোবাসার নাটমঞ্চ। আর এই যে ফুটিফাটা জমিটা কিন্তু আমাদের পেরোতে হবে সেই অনন্ত ভালোবাসার নাটমঞ্চে এসে দাঁড়ানোর জন্য। তবে সেই পথে, সেই চড়াই উতরাইয়ের পথে আমাদের শক্তিটা হারিয়ে ফেললে হবে না, আশাটা কিন্তু হারিয়ে ফেললে হবে না। তবে এই যে এত কথা বলছি আশাবাদ বা অপটিমিজম নিয়ে, আমি জানি তোমার নিশ্চয়ই মনে হচ্ছে যে আশাবাদ আসলে কি, আশাবাদ আসলে কি, সেটা কিন্তু আর নতুন করে বলে দেওয়ার দরকার পড়ে না। আমরা জানি যে আশাবাদ হচ্ছে আমাদের একটা দৃষ্টিভঙ্গি, আমাদের ভেতরের সেই আলোকিত দিকটা, যে আমাদের বারবার বলে ঘুরে দাঁড়াতে, যে কিন্তু হেরে যাওয়ার রাস্তায় যেতে গেলে বারবার আমাদের পিছু ডাকে। না, এই কথাটা শুধু আমি বলছি না, এই কথাটা বলছে মনোবিজ্ঞান। হ্যাঁ, তবে একটু অন্যভাবে। কিভাবে? ধরো ধরো একটা গ্লাস রয়েছে, সেই গ্লাসটার অর্ধেকটা জলে ভর্তি। এবার এই গ্লাসটা তুমি দুজন মানুষকে দেখালে, একজনের দৃষ্টিভঙ্গি আশাবাদী নয়, অন্যজন কিন্তু ভীষণ আশাবাদী। তো একজন সেই গ্লাসটা দেখে বলবেন যে গ্লাসটা অর্ধেকটা খালি রয়েছে, তিনি আশা হারানো মানুষ। আর যিনি দেখে বলবেন যে এই গ্লাসটা অর্ধেকটা ভর্তি, তিনি কিন্তু আসলে আশাবাদী। মানে এই যে পজিটিভ দিকটা দেখা, সমস্ত কিছুর মধ্যেই তো সুন্দর অসুন্দর, প্রাপ্তি অপ্রাপ্তি থাকে। আমরা যখন ওই প্রাপ্তিটার দিকে বেশি মনোযোগ দিই, ওই সুন্দর জিনিসটার দিকে মনোযোগ দিই, যখন অপ্রাপ্তিগুলোকে একটু ছেঁটে ফেলতে শিখি, ওই অর্ধেকটা ভর্তি নাকি অর্ধেকটা খালি, কীভাবে আমি গ্লাসটাকে দেখছি, আমার এই দৃষ্টিভঙ্গিটাই কিন্তু বলে যায় আমি আশাবাদী কি না। এবং এই আশাবাদটাই আমাদের জীবনে এগিয়ে নিয়ে যেতে পারে, আমাদের পজিটিভিটি, আমাদের আশাবাদ আমাদেরকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে। এবং সত্যি কথা বলতে কি, আমরা যদি একটু চারপাশটায় তাকিয়ে দেখি, তাহলে দেখব আমাদের চারপাশে এমন বহু মানুষ রয়েছেন যাদের লড়াইটা হয়তো আমাদের থেকে অনেক কঠিন। মানে আমরা ছোট ছোট প্রতিকূলতার সম্মুখীন আমরা প্রত্যেকেই হই, কারণ এরকম তো কেউই বলতে পারবো না যে আমাদের জীবনটা শুধুই ভালো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা কখনো চড়াই উতরাইয়ের সম্মুখীন হইনি, কখনোই আমরা কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হইনি, এটা বলতে পারি না। তবে দেখবে কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে আমরা ভাবতে বসি যে ইস, আমার পরিস্থিতিটাই বোধ হয় সবচেয়ে কঠিন। কিন্তু একটু যদি আমরা চারপাশে দেখি, তাহলে দেখব হয়তো আমাদের থেকেও অনেক কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে কত মানুষ লড়াই করছেন, কত মানুষ হয়তো উদাহরণ হয়ে উঠছেন সেই অপটিমিজমের। হ্যাঁ, তাদের কথা বলবো তোমাকে, এমন বহু মানুষ আছেন যাদের আমরা চিনি, তাদের লড়াইয়ের গল্পগুলো আমরা জানি না। আবার এমন বহু মানুষ আছেন আমাদের চারপাশে যাদের হয়তো আমরা চিনিও না, কিন্তু তারাও প্রতিনিয়ত সেই আশার হাত

ধরে, সেই আলোর হাত ধরে ভোরের তারার গান গেয়ে চলেছেন, বারবার ঘুরে দাঁড়ানোর কথা বলে চলেছেন। কথা বলছি অপটিমিজম নিয়ে, আশাবাদ নিয়ে। আজকে যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানে সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু, আমি স্বাগতা। তবে আপাতত ওই যে বললাম না ভোরের তারার কথা, রাত্রির অন্ধকার কাটিয়ে যখন ভোরবেলার তারাটা ঝকঝক করে তখনই কিন্তু বোঝা যায় যে একটা নতুন দিন এলো, একটা আশার আলো, একটা নতুন দিন, একটা নতুন সূর্য। সেই কথাই বলবো তোমাকে গানে গানে। আপাতত অনুপম রায়ের কণ্ঠে একটা গান রইল তোমার জন্য, ফিরে আসছি গানের পর।

ভোরের তারার গান শুনিয়ে ফিরলাম আবার আজকের অনুষ্ঠানে। আজকে যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি, তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। আর আজকে কথা বলছি অপটিমিজম বা আশাবাদ নিয়ে। সেই অপটিমিজম, সেই আশাবাদী দৃষ্টিভঙ্গি যা আসলে আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করে, আমাদের নতুন করে ভাবতে শেখায়।

এই আশাবাদ নিয়ে কথা বলছি। বলছিলাম না তোমাকে যে আমাদের চারপাশে এমন বহু মানুষ আছেন যারা হয়তো প্রতিকূলতার কাছে মাথা নোয়াচ্ছেন না, সেই মানুষই কিন্তু আমাদের মধ্যেও সঞ্চারিত করতে পারেন ওই আশা। এবং দেখবে অনেক সময় আমরা ভিতর থেকেই সেই সাড়াটা পাই, আবার অনেক সময় আমাদের পাশের মানুষটিকে দরকার পড়ে একটু আশার আলোয় জ্বলে ওঠার জন্য, আবার অনেক সময় ঠিক উল্টোটাও কিন্তু হয়, মানে তোমাকে বা আমাকেও দরকার পড়ে পাশের মানুষটির, মানে একটু যদি কাঁধে হাত রাখতে পারি আমরা একে অপরের, তাহলে আমার মনে হয় অনেকটা অন্য রকম হবে বা হতে পারে দুনিয়াটা। দেখবে তোমার আশেপাশেই এরকম গল্প অনেকগুলো রয়েছে। অনেক সময় আমরা দেখি যে নানান রকম শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও অনেক মানুষ অসাধ্য সাধন করছেন, হয়তো কারোর একটা পা নেই তিনি সাঁতরে পার হচ্ছেন ইংলিশ চ্যানেল, কিংবা আমরা দেখব যে হয়তো ভীষণ কঠিন রোগে আক্রান্ত হয়েছে কেউ, অথচ সে পরীক্ষায় ভালো ফল করে চমকে দিচ্ছে সকলকে। তার কাছে কিন্তু যে বলছিলাম না আশাবাদ একটা দৃষ্টিভঙ্গি, সে কিন্তু জীবনটাকে তার ওই অপ্রাপ্তিগুলোর মধ্যে দিয়ে দেখছে না, সে কিন্তু তার প্রাপ্তিগুলোকে সম্বল করে এগিয়ে যাচ্ছে অনেক অনেক দূর। একটু পিছিয়ে যাই বরঞ্চ আমরা, আমরা একটু মানব সভ্যতার ইতিহাসের দিকে বরঞ্চ তাকাই, যদি একটু ভাবি তাহলে দেখব যে মানুষের এগিয়ে যাওয়ার মূলেই কিন্তু ছিল আশাবাদ। যদি প্রথম আদিম মানুষটি এই আশা না করতো যে কোনো না কোনোভাবে আমি পাথরে ঘষে আগুন জ্বালাবই, তাহলে সত্যি কি কখনো আগুন জ্বলতো? হিংস্র পশুর হাত থেকে মানুষ কোনো

যে সমুদ্র তার ওপারে কোনো একটা ভূখণ্ড থাকবে সেই আশা যদি তাদের মনের মধ্যে সঞ্চারিত না হতো, তাহলে সত্যি তো আজকে পৃথিবীর মানচিত্রটাই অন্যরকম হতো, তাই না? কিছু একটা পাবো, এই যে আশা, এটা কিন্তু আমাদের সমস্ত প্রতিকূলতার মুখোমুখি দাঁড়াতে শেখায়। বা ধরো রাইট ভ্রাতৃদ্বয়, যখন পাখির মতো আকাশে ওরা স্বপ্ন দেখছিলেন, তখন সেই সময়কার সমাজ আর কি তাদেরকে কিন্তু প্রায় পাগল বলেছিল। বিজ্ঞান প্রযুক্তি সমস্ত কিছুই তখন তাদের প্রতিকূলে ছিল, খুব একটা সহজ ছিল না কিন্তু এই ব্যাপারটা। কিন্তু তাদের মনের ভেতরের যে আশাবাদ, যে ইচ্ছে, সেটা কিন্তু তাদের থামতে দেয়নি। বহুবার ব্যর্থ হওয়ার পরেও তারা হাল ছাড়েননি। ফলে আজকে আমরা কি পেয়েছি? আজকে দেখো, একেবারে অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পাড়ি দিচ্ছি আকাশপথে। থমাস আলভা এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করছিলেন, তখন শোনা যায় তিনি মানে 1000 বার ব্যর্থ হয়েছিলেন, এবং সেটাও কিন্তু তিনি ভীষণ রকম মানে ইতিবাচকতার মধ্যে দিয়ে দেখেছিলেন সেই ঘটনাটা। তার মনে হয়েছিল যে এটা ব্যর্থতা নয়, এটা চেষ্টা, এবং এই চেষ্টার শেষেই সেই আশার আলোর মতো সাফল্য কিন্তু আসে। সত্যি এইরকমভাবে যদি আমরা ভাবতে পারি, তাহলে কিন্তু আমাদের চারপাশটা সত্যিই সুন্দর হবে, অন্যরকম হবে। আমরা খুব সহজেই নতি স্বীকার করব না প্রতিকূলতার কাছে। একবার অন্তত ভাববো যে আমরা কিন্তু পারি, আমরা হাল ছাড়বো না। এবং আমাদের আরও একটা আশ্রয়ের জায়গা আছে, জানো, এই যে বলছিলাম যে অনেক সময় এমন কাউকে দরকার পড়ে যে আমাদের কাঁধে হাত রেখে বলবে যে আশা হারিও না। সেটা যে সবসময় কোনো মানুষের মুখ থেকে শুনবো এমন কিন্তু নয়। আমাদের আরও একটা আশ্রয়ের জায়গা আছে। একটু আগে আমি তোমাকে আমার প্রিয় একটা কবিতার লাইন বলছিলাম, ঠিক সেরকমই যে সাহিত্য, এই যে সিনেমা, শিল্প, এই সমস্ত কিছুর কাছেও কিন্তু আমরা সেই আশ্রয়টা খুঁজে পাই, সেই আশার আলোটাকে খুঁজে পাই। তুমি একটু মনে করো যে হেমিংওয়ের সেই উপন্যাসটা দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, সেইখানে কিন্তু আমরা দেখছি যে সেই বৃদ্ধ মানুষটি বারবার সমুদ্রে যাচ্ছেন, মাছ ধরার চেষ্টা করছেন, ক্ষতবিক্ষত হয়ে ফিরে আসছেন, কিন্তু কিছুতেই তিনি সফল হচ্ছেন না। কিন্তু তারপরেও সেই উপন্যাসের সেই লাইনটা আমাদের মনে থেকে যায় যে আ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। এইটাই কিন্তু পজিটিভিটি, এইটাই শেষ কথা, এইটাই আমাদের আশ্রয়। এবং সত্যি কখনো আমরা গান আমাদের ডেকে বলে যাচ্ছে উই শ্যাল ওভারকাম সামডে, কখনো সাহিত্য আমাদের দেখিয়ে যাচ্ছে যে হেরে যেতে যেতেও মানুষ কিন্তু ঘুরে দাঁড়াতে পারে, কখনো সিনেমা আমাদের দেখাচ্ছে। ফলে এই যে মন খারাপের সময়গুলো, এই যে হেরে যাব যখনই মনে হয়, সেই সময়গুলো কিন্তু আমাদের একটু নিজের প্রতিকূলতাগুলো থেকে বেরিয়ে একটু চারপাশে আমাদের তাকাতে হবে, একটু দেখতে হবে যে কোথায় কোথায় আমরা আশ্রয় খুঁজে পাচ্ছি। কখনো সেই আশ্রয় আমাদের দেবে মানুষ, কখনো সেই আশ্রয় আমাদের দেবে সাহিত্য, কখনো দেবে আমাদের চারপাশটা। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু আশার দিকে এগিয়ে যেতে হবে আমাদের। তুমি ভাবো না, আমরা আমাদের সমস্যাগুলোকে, ছোট ছোট সমস্যাগুলোকে কত বড় করে দেখি। আমাদের যদি একটুখানি কানে ব্যথা হয় কি চোখে ব্যথা হয়, আমরা মুষড়ে পড়ি, ভেঙে পড়ি। কিন্তু ভাবো, মাত্র 19 মাস বয়সে একটা মারাত্মক অসুস্থতার কারণে কেউ যদি তার দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি চিরদিনের মতো হারিয়ে ফেলে, চারপাশটা হঠাৎই সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, কেমন হয়? হ্যাঁ, আমি জানি তুমি ভেবে হয়তো শিউরে উঠছ, শিউরে ওঠার মতোই, কিন্তু না, সে গল্পটা পরাজয়ের নয়, হেরে যাওয়ার নয়, সে গল্পটা হার না মানা এক মানুষের, হেলেন কেলার। এই চরম অন্ধকারের মধ্যেও কিন্তু হেলেন কেলার আশা হারাননি। শিক্ষিকা অ্যান সুলিভানের সহায়তায় তিনি স্পর্শের মাধ্যমে ভাষা শিখে নিচ্ছেন, শুধুই যে নিজের পায়ে দাঁড়াচ্ছেন এমনটা নয়, বরং প্রথম অন্ধ এবং বধির ব্যক্তি হিসেবে বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করছেন। জীবন জুড়ে বিশেষভাবে সক্ষম মানুষদের অধিকার, নারী অধিকার, শ্রমিক কল্যাণে কাজ করছেন, প্রমাণ করছেন যে ভিতরের আলোটা যদি উজ্জ্বল থাকে, তবে সত্যিই বোধহয় বাইরের কোনো অন্ধকারই সেই মানুষকে থামিয়ে রাখতে পারে না। শুধু তার কথা কেন, তুমি এটা তো শারীরিক প্রতিবন্ধকতার গল্প বললাম, আমরা যদি একটু জেকে রাওলিংয়ের দিকে তাকাই, যার রচনা করা হ্যারি পটার আমাদের প্রত্যেককে আনন্দ দেয়, আমরা বিভিন্ন সময়ে কখনো সিনেমায় কখনো সাহিত্যে সেই হ্যারি পটারের হাত ধরি, কিন্তু
জেকে রাওলিংয়ের জীবনের গল্পটা যদি দেখি, একটা সময়ে তার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, তার

অর্থনৈতিক সমস্যা এবং তার সন্তানকে নিয়ে কি ভীষণ দারিদ্র্যের মধ্যে, মানসিক টানাপোড়েনের মধ্যে দিন কাটাচ্ছিলেন। এবং এই যে ডিপ্রেশনের কথা বলছি, তিনিও কিন্তু একটা সময় ক্লিনিক্যাল ডিপ্রেশনের শিকার হন। কি ছিল তার কাছে? একটা পুরনো টাইপরাইটার আর হ্যারি পটারের একটা চমৎকার আইডিয়া। শোনা যায় যে সেই পাণ্ডুলিপি, 12টা প্রকাশনা সংস্থা তাকে প্রত্যাখ্যান করে সেই পাণ্ডুলিপিকে, কিন্তু তারপর আমরা হ্যারি পটারকে পেয়েছি। যদি সত্যি আশা হারাতেন রাউলিং, পেতাম কি আমরা হ্যারি পটারকে? না, পেতাম না। কিংবা ভাবো স্টিফেন হকিং এর কথা, মাত্র 21 বছর বয়সে ইঞ্জিনিয়াস বিজ্ঞানী তিনি এক বিরল রোগে আক্রান্ত হন, কিন্তু তা সত্ত্বেও কিভাবে তিনি কাজ করে গেছেন, যুগান্তকারী কাজ করে গেছেন। 76 বছর বয়স পর্যন্ত তিনি বেঁচেছিলেন, কৃষ্ণ গহ্বর মহাবিশ্বের রহস্য উন্মোচনে তিনি যুগান্তকারী কাজ করে গেছেন। এই উদাহরণগুলো আমার মনে হয় যথেষ্ট, আমাদের প্রতিকূলতার সময় ঘুরে দাঁড়ানোর পক্ষে যথেষ্ট। তো সেই কথাই আজকে বলছি, শোনাচ্ছি তোমাকে সেই কথা। আশাবাদ নিয়ে কথা বলছি, অপটিমিজম নিয়ে কথা বলছি, সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু, আমি স্বাগতা। এই যে এত হাল না ছাড়ার গল্প আমরা আজকে বলছি, তাহলে একটা গান তো তোমাকে শোনাতেই পারি, যে গান আমাদের আলোর কথা বলছে। তাহলে একটা গান শুনি, ফিরছি আবার অনুষ্ঠানে শ্রেয়া ঘোষালের কণ্ঠে। এই গানটা রইল তোমার জন্য।

ফিরে এলাম গানের পর। আজকে যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগত। আজকে কথা বলছি আশাবাদ নিয়ে। তোমাকে আমি প্রতিদিনই অনুষ্ঠানে কোনো না কোনো একটা মোটিভেশনাল স্টোরি শোনাই, যেটা সত্যি সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করে নানানভাবে। তো আমার মনে হয় আজকে তো আমরা আশাবাদ নিয়ে কথা বলছি, প্রত্যেকটা গল্পই বোধ হয় আজকে সেই মোটিভেশনাল স্টোরি। তবে যেতে যেতে তোমাকে আরও একটা গল্প আমি অবশ্যই শুনিয়ে যাব। কার গল্প? তার নাম চার্লস ফ্রাঙ্কলিন কেটরিং, সংক্ষেপে চার্লস এফ কেটরিং। একটা অসাধ্য সাধন করেছিলেন তিনি। তিনি গাড়ির সেলস স্টার্টের আবিষ্কারের স্বপ্ন দেখতেন, মানে তার আগে গাড়ি স্টার্ট করা হতো একটা ওই জেড অক্ষরের মতো একটা হ্যান্ডেল দিয়ে। অনেক পরিশ্রম শক্তি সময় ব্যয় করে সেটা স্টার্ট করতে হতো, কিন্তু সেইটার বদলে যদি সেলস স্টার্ট আবিষ্কার করা যায়, এইরকম একটা ভাবনা চিন্তা ছিল কিন্তু ক্যাটরিংয়ের। তো সেই সময়ে তার যারা সতীর্থ ছিলেন বা সেই সময়ে যারা ছিলেন তারা কিন্তু তাকে ওই পাগল বলেছিলেন, বলেছিলেন এইটা কিন্তু অসম্ভব, এরকম অসম্ভব কল্পনা করা। কিন্তু ক্যাটরিং দেখতে দেখতে সেই গবেষণা করতে গিয়ে নিজের পৈতৃক সম্পত্তি, বাড়ি ঘর সমস্ত বেছে দিয়ে নিঃস্ব হয়েছিলেন। শেষ পর্যন্ত দীর্ঘ গবেষণার পর তিনি যেদিন ওই মোটরের সেলফ স্টার্ট প্রদর্শন করছেন, সেদিন সকলে কিন্তু হতবাক হয়ে গিয়েছিল। তাই প্রতিকূলতাকে জয় করে আমরা যদি ঘুরে দাঁড়াতে পারি, দেওয়ালে ঠেকে যাওয়া পিঠটা যদি একটু সরিয়ে নিতে পারি, আমার মনে হয় আমরা প্রত্যেকেই আরও একটু সুন্দর করে বাঁচতে পারবো। এমনকি এই যে আজকে আশাবাদ নিয়ে কথা বলছি, সারা বিশ্ব জুড়ে এই অপটিমিজম বা আশাবাদের গুরুত্ব প্রচার করার জন্য বছরে একটা বিশেষ দিনে কিন্তু অপটিমিজম ডে পালন করা হয়। কারণ প্রতিদিন আমাদের বিশ্বাস আর আশায় আমরা উদ্ভাসিত যেন হয়ে উঠি, এটুকুই থাকে লক্ষ্য। তাই আজকে ঘড়ির দিকে তাকালে দেখতে পাচ্ছি যে সময় কিন্তু শেষ। তবে হ্যাঁ, এইটা বারবারই বলবো যে কোনো একটা দিন নয়, প্রতিদিন আমরা যেন সেই আশার আলোয় উদ্ভাসিত হতে পারি, আমাদের মধ্যে যেন বিশ্বাস আর আশার উদযাপন চলতেই থাকে, এটাই আমাদের কাম্য। কারণ মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য এবং চারপাশের মানুষকে ভালো রাখার জন্য একটু আশাবাদী দৃষ্টিভঙ্গি, একটু অপটিমিজম, সেই প্রদীপের আলোটা তোমার আমার সকলের ভিতরে দরকার। ভেঙে পড়া মানুষকে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দেওয়ার দায়িত্ব কিন্তু খানিকটা আমাদের। তাই ভালো রাখার এই রাস্তা পেরোতে পেরোতে আমরা যেন প্রত্যেকে হয়ে উঠি অপটিমিস্ট মানুষ। আমাদের ভেতরের সেই আলোই হোক জোনাকি। আপাতত একটা গানের হাত ধরে বিদায় নিচ্ছি। আর যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানের সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। তোমাকে আজকে বহুবার আমি শুনিয়েছি যে হাল ছেড়ো না, হাল না ছাড়ার কথা আজকে বারবার তোমাকে বলেছি। তাই আপাতত সেরকমই একটা হাল না ছাড়ার গান শোনাতে শোনাতে বিদায় নেব তোমাকে। সুমন চট্টোপাধ্যায়ের এই গানটা তোমাকে শোনাবো। আপাতত আজকের মতো বলছি টাটা।

পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই। পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি।

আমারও তো বয়স হচ্ছে রাতে বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাতে বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপটে ধরে থেকো।

শুনছিলেন নজরুল গীতি সঞ্জীব ঘোষের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন লঘু সঙ্গীতের সুরে দোতারা, শিল্পী সুবল দত্ত।

এতক্ষণ লোকসঙ্গীতের সুরে শুনছিলেন দোতারা, শিল্পী সুবল দত্ত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। কলকাতায় আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক পরিকল্পনা করছে রাজ্য সরকার। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম, কর্মসংস্থান, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ড মনসুখ মান্ডবিয়া, আয়ুষ বিষয়ক মন্ত্রী প্রতাপ রাও যাদব সহ শীর্ষ আধিকারিক, পুলিশ কর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান সচিব এবং কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরাও। বৈঠকে গঙ্গার ঘাটগুলিকে কেন্দ্র করে বৃহৎ যোগ শিবিরের আয়োজন, সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন রাখার বিষয়েই মূলত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী দ্বাদশতম আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় আসছেন বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। যোগ দিবস সুষ্ঠু সুন্দরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে অংশগ্রহণকারীদের সব ধরনের সুবিধা, নিরাপত্তা, শৃঙ্খলা, যাতায়াত, চিকিৎসা, অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বলাকা মঞ্চে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিধায়ক, সাংসদ ও আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলার সার্বিক উন্নয়ন বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকার, দলমত নির্বিশেষে সারা বছর জনকল্যাণে কাজ চালিয়ে যাওয়াই সকলের কর্তব্য। তিনি বলেন, রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করবে।
1: আমাদেরও কমিটমেন্ট ছিল, ঘাটাল দাসপুর সব সিট আমরা জিতেছি, শীতল কপাট জিতেছেন, আবার তপন দত্ত জিতেছেন, আমরা ওটা করব। এখানে ক্রেডিট ডিসক্রেডিট কে কার ক্রেডিট হবে সেটা বড় কথা নয়, উনি প্রো ডেভেলপমেন্ট কথা বলেছেন, অন্য যারাও ছিলেন অপোজিশনে তারাও প্রো ডেভেলপমেন্টের কথা বলেছেন, আর মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে ডেভেলপমেন্টের কাজটাকে ঠিকঠাক করে করা।
0: আগামী মাসের শুরু থেকেই রাজ্যে শুরু হতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ভিবিজি রামজি প্রকল্প। গতকাল হাওড়ার উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের জোয়ারগড়ি এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, এই কাজের জন্য কেন্দ্রীয় সরকার 700 কোটি টাকা দিয়েছে।
2: জুলাই মাস থেকে যে রামজি হয়ে যাবে, এই কাজের জন্য 700 কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছেন, সেই কাজ আমরা শুরু করলাম। তো আনন্দের কথা, আমাদের বিধায়কের গ্রাম থেকে শুরু হয়েছে, এখানে মানুষের হাতে কাজ থাকে না, তাই কেন্দ্র সরকার এই যোজনা নিয়েছেন, গ্রামের মানুষের সারা বছর কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন।
0: উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে ঠাকুরগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রায় 57 কিলোমিটার পথে ডাবলিংয়ের কাজের জন্য রেল মন্ত্রক 916 কোটি 18 লক্ষ টাকা মঞ্জুর করেছে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের অধীনে বাগডোগরা, নকশালবাড়ি, অধিকারী, শিলিগুড়ি জংশন স্টেশন থেকে যাতায়াতকারী মানুষরা উপকৃত হবেন। পাশাপাশি দ্বিতীয় লাইন চালু হলে উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে এই অংশে রেল যোগাযোগ বৃদ্ধি পাবে। জলপাইগুড়ি পৌরসভার অধীনে চলা জাতীয় জল মিশনের অমৃত প্রকল্প নিয়ে খোঁজ নিতে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল গতকাল তিস্তা নদীর পাড়ে জল প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত জেলা শাসক, এসডিও সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে পারেন, এই পানীয় জলের পরিষেবা প্রদানের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রকৃত জমি বা বাড়ির মালিক জল না পেলেও জমি দখল করে বসবাসকারীরা জল পরিষেবা পাচ্ছেন বলে অভিযোগ। এই প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এখনও পর্যন্ত প্রায় 21,000 মানুষ জল পাচ্ছেন বা পেতে চলেছেন, তবে এইসব মানুষেরা প্রকৃত জমির মালিক না দখলদার তা যাচাই করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। নারকেলডাঙ্গা থানার কসাইপাড়া ও কসাইবস্তির একাধিক বাড়ি মাজার ভাঙার নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন প্রায় 150 জন বাসিন্দা। 8 জুন এই জায়গায় ভাঙা হবে বলে নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। উল্লেখ্য, 2025 সালে প্রথমবার এই নোটিশ পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারীরা। সেখানে কোনো সুরাহা না পাওয়ায় আবেদনকারীরা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান, যদিও শীর্ষ আদালত জানিয়ে দেয় এই মামলার শুনানি হাইকোর্ট করবে। আবেদনকারীদের আইনজীবী নিখিল কুমার গুপ্তা জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জি জানালে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ মামলার দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেন। আজ এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। দুর্গাপূজার নামে বেআইনি বাণিজ্য এবং ইউনেস্কোর নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী মধুচন্দ্রা সেন সহ 5 জনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। মেঘদূত ফাউন্ডেশনের পক্ষ থেকে বউবাজার থানায় এই অভিযোগ দায়ের করা হয়। আলিপুরের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অফিসে আগুন, ভবনের কয়েকটি তলা থেকে ধোঁয়া বের হচ্ছে, দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনারপুর থানার পুলিশ। গত রাতে সোনারপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শীতলা উদয়নপল্লী এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে প্রায় 26 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। খোকন হালদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 2018 সালের 21শে ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের কপাঠাটে প্রাণঘাতী হামলা শিকার হন তৎকালীন বিজেপি দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি অভিজিৎ দাস ওরফে ববি। সেই ঘটনায় তখন ডায়মন্ড হারবার থানা অভিযোগ নেয়নি বলে দাবি অভিজিতের। গতরাতে সেই হামলার ঘটনায় ডায়মন্ড হারবার থানা তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের ডায়মন্ড হারবার ব্লক নেতৃত্ব ফলতার জাহাঙ্গীর খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর বেলা 12:30 গ্রামীণ সংবাদ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালায় মিয়া কি সারং রাগটি পরিবেশন করলেন আশিস কুমার দাস, তবলায় সঙ্গত করলেন সমীর নন্দী। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

দ্বিজেন্দ্র গীতি শুনছিলেন সৃজিতা সেনের কণ্ঠে, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

শুনছিলেন আধুনিক গান, শিল্পী সঞ্জীব ঘোষ, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফিফা বিশ্বকাপ ফুটবল আগামীকাল শুরু হচ্ছে। এই প্রথম 48 দেশ বিশ্বকাপে অংশ নিচ্ছে। ভারতের পিভি সিন্ধু, ঈশারানী বড়ুয়া, তানভি শর্মা, মালবিকা বানসোদ, তানিয়া হেমন্ত অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজে চোটের জন্য হার্দিক পান্ডিয়া খেলতে পারবেন না। কার্ডিফে আজ মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ভারত 5 রানে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। ফিফা বিশ্বকাপ ফুটবল আগামীকাল শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48 দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম 3টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। আগামীকাল গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। মেক্সিকোর এস্তাদিও অ্যাজটেক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12টায়। মোট 16টি শহরে বিশ্বকাপের ম্যাচগুলি হবে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে 11টি, মেক্সিকোয় 3টি, কানাডায় 2টি শহর রয়েছে। 12টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স ছাড়া সেরা 8টি তৃতীয় স্থানাধিকারী দল রাউন্ড অফ 32 খেলবে। ফাইনাল হবে 19 জুলাই। এবারের চ্যাম্পিয়ন দল পাবে $5 কোটি। এখনও পর্যন্ত ব্রাজিল সর্বাধিক 5 বার, ইতালি ও জার্মানি 4 বার, আর্জেন্টিনা 3 বার, ফ্রান্স এবং উরুগুয়ে 2 বার করে, ইংল্যান্ড ও স্পেন 1 বার করে বিশ্বকাপ জয় করেছে। প্রথম ম্যাচের আগেই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খেলার 1.5 ঘন্টা আগে শুরু হবে এই অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান গায়ক বার্না বয়। বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল থিম সং দাই দাই গানটি পরিবেশন করবেন তারা। এই অনুষ্ঠানে বিশ্বের একঝাঁক জনপ্রিয় সঙ্গীত তারকা উপস্থিত থাকবেন বলে ফিফার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে আলেহান্দ্রো ফার্নান্ডেজ, বেলিন্দা, বার্না বয়, ড্যানি ওশান, জে বালভিন, লিনা ডাউন্স, লস অ্যাঞ্জেলস আজুলেস, মানা, শাকিরা এবং টাইলারের মতো তারকাদের। আয়োজক দেশগুলির রাষ্ট্রপ্রধান ও ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্তিনো সহ ক্রীড়া ও রাজনৈতিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভারতের পিভি সিন্ধু, ঈশারানী বড়ুয়া, তানভি শর্মা, মালবিকা বানসোদ, তানিয়া হেমন্ত অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আজ প্রথম রাউন্ডের ম্যাচে সিন্ধু পেরুর ইনেস ক্যাস্তিলোকে 21-13, 21-11 গেমে হারিয়ে দিয়েছেন। ঈশারানী চীনের হান কিয়ানজিকে 22-20, 21-21, 14 গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। তানভি শর্মা তাইওয়ানের চিউ পিং চিয়ানকে 21-12, 22-20, মালবিকা বানসোদ থাইল্যান্ডের তানডুগ সায়েহেংকে 15-21, 21-7, 21-13 গেমে, তানায়া হেমন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ইসিকা জয়সওয়ালকে 21-17, 21-18 গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। এদিকে পুরুষদের সিঙ্গলসে কিরণ জর্জ, সানিত দয়ানন্দ, থারুন মানেপল্লী প্রথম রাউন্ডে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। মিক্সড ডাবলসে ধ্রুব রাওয়াত ও কে মনীষা জুটি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া জোনাডি ও জেইডেন লিমকে 21-13, 21-14 গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছেন। তাজিকিস্তানের হিসারে সেন্ট্রাল স্টেডিয়ামে ভারত ও তাজিকিস্তানের মধ্যে দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলি আন্তর্জাতিক ফুটবল ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের একদিবসীয় সিরিজের আগে ভারতীয় দলে আরও একটি জোর ধাক্কা লাগল। বিরাট কোহলির পর হার্দিক পান্ডিয়াও এই সিরিজ থেকে ছিটকে গেলেন। এই সিরিজের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য 2027 একদিবসীয় বিশ্বকাপের জন্য ভারতের প্রস্তুতি শুরু হতে চলেছে। হার্দিক হাতের পেশির চোটে ভুগছেন, এটি সারতে 3 সপ্তাহ মতো সময় লাগতে পারে বলে অনুমান। ভারত আগামীকাল ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান এ দলের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10টায়। গতকাল প্রথম ম্যাচে ভারতীয় এ দল 8 রানে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দেয়। কার্ডিফে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড 5 রানে ভারতকে হারিয়ে দিয়েছে। ভারত টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড 20 ওভারে 6 উইকেটে 171 রান তোলে। অ্যামি জোন্স 64, অধিনায়ক ন্যাটস কিভার ব্রান্ড 57 রান করেন। ভারতের শ্রেয়াঙ্কা পাটিল 2টি উইকেট নেন।

0: জয়ে ব্যাট করতে নেমে ভারত 19 ওভার 5 বলে 166 রানে অল আউট হয়ে যায়। ঋষা ঘোষ করেন 68 রান। ইংল্যান্ডের লিন্সে স্মিথ 3টি উইকেট নেন। আগামী শুক্রবার মহিলাদের টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে। এবারের আয়োজক দেশ ইংল্যান্ড 12টি দেশ টুর্নামেন্টে অংশ নিয়েছে। ভারত রবিবার প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। বেঙ্গল টি-20 লিগে মহিলা বিভাগে মালদা ও মুর্শিদাবাদ জয় পেয়েছে। আজ সল্টলেক যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে প্রথম ম্যাচে মুর্শিদাবাদ 6 উইকেটে শিলিগুড়ি স্ট্রাইকার্সকে, পরের ম্যাচে DLS মেথডে মালদা 11 রানে মেদিনীপুরকে পরাজিত করেছে। ভারতের পুরুষ হকি দল FIH হকি লিগে ইউরোপীয় পর্বের নেদারল্যান্ডসের রটারডামে নেদারল্যান্ডস ও জার্মানির বিরুদ্ধে খেলবে। এই পর্যায়ের খেলাগুলি 14 থেকে 21 জুন অনুষ্ঠিত হবে। এরপরে ভারত 23 থেকে 28 জুন লন্ডনে পাকিস্তান ও ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলার খবর শেষ হলো, এর পরের খবর শুনুন রাত 10টায়।
1: This is the Sanchaita channel of Akashvani Kolkata, broadcasting on 297.6 meters corresponding to 1008 kilohertz. Good evening everyone, and tonight we present for you our weekly magazine program, Horizon.
2: This is Akashvani Kolkata. In our weekly magazine program, Horizon,

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে এনডিএ সম্মেলনে তিনি বলেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে

0: সবথেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে আজ এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। বস্ত্র শিল্পের জন্য প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ পিএলআই প্রকল্পের তৃতীয় পর্যায়ে সরকার 22টি নতুন আবেদনকারীকে অনুমোদন দিয়েছে। তৃতীয় পর্যায়ে এজন্য মোট 96টি সংস্থাকে নির্বাচিত করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম জিএনএসএস জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। অর্থ দপ্তর পেয়েছেন স্বপন দাশগুপ্ত, শিল্প ও বাণিজ্য মন্ত্রী হয়েছেন তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ডক্টর শারদদাত মুখোপাধ্যায়, নতুন স্কুল শিক্ষামন্ত্রী হয়েছেন দীপক বর্মন, উচ্চ শিক্ষামন্ত্রী হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। ফিফা বিশ্বকাপ ফুটবল আগামীকাল শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। এনডিএ জোট সর্বদাই দেশের জনসাধারণের বিশ্বাসকে শক্তিশালী করেছে। আজ সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে এনডিএ সম্মেলনে শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, কংগ্রেসের বিশ্বাসঘাতকতার পর দেশের মানুষ এনডিএ সরকারের ওপর তাদের আস্থা অর্পণ করেছে। 2014 সালের আশার উদীয়মান সূর্য আজ নতুন করে আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ প্রথমবারের মতো দেখেছে যে যখন একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয়, তখন উন্নয়নও দ্রুত গতিতে হয়। তিনি বলেন, এনডিএ সরকারের এই 12 বছরে 25 কোটিরও বেশি মানুষের দারিদ্র থেকে মুক্তি এটাই প্রমাণ করে যে নীতিগুলো সঠিক এবং এর দিক নির্দেশনাও সঠিক।
1: এনডিএ সরকার কে ইন 12 বর্ষো মে 25 করোড় সে জাদা লোক কা গরিবি সে বাহার নিকলনা ই দিখাতা হ্যায় কি হামারি নীতিয়া সহি হ্যায়, হামারি দিশা সহি। ই সফলতা আজ দেশ কে হর উস ব্যক্তি কো এক ভরোসা দেতি হ্যায় কি এক না এক দিন উসকা সংঘর্ষ ভি খতম হোগা, এক দিন উসকে সপনে ভি পুরে হোঙ্গে।
0: প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের জনসাধারণ জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। 2014 সালের আগের দশকগুলোতে দেশে ব্যাপক অস্থিতিশীলতা ও অস্থিরতা ছিল, যার ফলে দেশকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। তিনি বলেন, জনগণ এখন একটি স্থিতিশীল সরকারের কার্যক্রম প্রত্যক্ষ করছে এবং এর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার প্রশংসা করছে। দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারতের স্বপ্নে উদ্বুদ্ধ এবং এই স্বপ্ন এখন আর কোনো ব্যক্তি, সরকার বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রধানমন্ত্রী বলেন, এটি এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে এবং এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে প্রতিটি মুহূর্ত উৎসর্গ করতে হবে। সরকারের গৃহীত অর্থনৈতিক ও পরিকাঠামোগত সংস্কারসমূহ কোনো রাজনৈতিক বাধ্যবাধকতার ফল নয়, বরং তা আদর্শগত দৃঢ় বিশ্বাসের ফসল। নিরবচ্ছিন্নভাবে সবথেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। উপরাষ্ট্রপতি বলেন, এই ঐতিহাসিক মাইলফলক শুধুমাত্র দপ্তরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশযাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এই উপলক্ষে বিশ্ব নেতারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডাস, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিউং, অস্ট্রেলিয়ার 2 প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট ও স্কট মরিসন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়কে, পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরায়, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি রবি লামিছানে, ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো প্রমুখ এই মাইলফলককে একটি অসাধারণ অর্জন হিসেবে অভিহিত করে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং সকলকে তাদের উষ্ণ শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রস্তাবে জাতির সেবায় শ্রী মোদীর নিরবচ্ছিন্ন কার্যকালের ঐতিহাসিক মাইলফলককে চিহ্নিত করে তার বিভিন্ন প্রতিশ্রুতি ও অর্জনের বিষয়গুলি তুলে ধরা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মন্ত্রিসভা 7 দফার একটি প্রস্তাব গ্রহণ করেছে। এদিকে মন্ত্রিসভা

0: আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের দুটি বড় পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারি ও সাধারণ আবাসিকদের জন্য আবাসন নির্মাণ।
1: आज कैबिनेट में तीन फैसले लिए गए। एक फैसला अहमदाबाद में मेट्रो के विस्तार का है और दो फैसले अमरावती जो कि आंध्र प्रदेश का नया कैपिटल निर्मित हो रहा है, बन रहा है, डेवलप हो रहा है, उसके दो फैसले लिए गए। अहमदाबाद मेट्रो का फेज 2A कोटेश्वर रोड से एयरपोर्ट का कॉरिडोर आज अप्रूव हुआ है कैबिनेट में।
0: এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে আজ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিও একটি প্রস্তাব গ্রহণ করেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এনডিএর এই বৈঠকে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে একটি বিশেষ রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবটি উত্থাপন করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, এই মহান জাতির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি সঠিক সময়ে ও সঠিক স্থানে উপস্থিত একজন সুদক্ষ নেতা। বস্ত্রশিল্পের জন্য প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ PLI প্রকল্পের তৃতীয় পর্যায়ে সরকার 22টি নতুন আবেদনকারীকে অনুমোদন দিয়েছে। বস্ত্রমন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে মোট 96টি সংস্থাকে নির্বাচিত করা হয়েছে। এতে 12,822 কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি এবং 58,000 কোটি টাকার বেশি বাণিজ্যিক লেনদেনের লক্ষ্যমাত্রা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উন্নত উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম GNSS জ্যামা সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। অন্তত 75% দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করে এই জ্যামারগুলি তৈরি করা হবে। এর ফলে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলির নিরাপত্তা আরও জোরদার হবে। পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। নবান্ন থেকে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে রাখছেন স্বরাষ্ট্র, পার্বত্য, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য, সংস্কৃতি, কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এছাড়াও যে সমস্ত দপ্তর এখনও কোনো মন্ত্রীকে বণ্টন করা হয়নি সেগুলিরও তদারকের দায়িত্বে থাকবেন মুখ্যমন্ত্রী। অর্থমন্ত্রী হচ্ছেন স্বপন দাশগুপ্ত। ডক্টর শারদাত মুখোপাধ্যায়কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী হচ্ছেন তাপস রায়। দীপক বর্মনকে বিদ্যালয় শিক্ষা, আবাসন এবং ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা ও কারিগরি দপ্তরের দায়িত্ব পেয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। কৃষি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে দুধ কুমার মণ্ডলকে। নিশীথ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। শঙ্কর ঘোষকে পর্যটন এবং সংসদীয় বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে। রাজ্যকে অতীতের মতো শিল্পবান্ধব হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে নতুন শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন। আজ দপ্তরের দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের কাছে তাপসবাবু বলেন, টাটারা চাইলে রাজ্যে ফিরতেই পারে।
2: ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে, বিনিয়োগকারীদেরকে পশ্চিমবঙ্গমুখী করা, টাটার ডিপার্চারের পরে এবং 6,688 জন এই গত 15 বছরের রাজত্বে নানান কারণে 6,688 জন যারা ত্যাগ করেছিলেন পশ্চিমবাংলা, তাদের ফিরিয়ে আনা, টাটাকে ফিরিয়ে আনা। আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি গভর্নমেন্ট, এবং সেটাকে আমরা কিন্তু কথাই নয়, আমরা ব্যবহারে, আচারে, আচরণে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা সেটা প্রতিষ্ঠিত করব।
0: নির্বাচন পরবর্তী পর্বে দলের মধ্যে বিদ্রোহের মধ্যে মমতা ব্যানার্জির পর এবার 10 জনপথে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তৃণমূল সূত্রে খবর, রাহুল এবং অভিষেকের মধ্যে প্রায় 1.5 ঘন্টা ধরে বৈঠক হয়। গতকালই দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে কংগ্রেস নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, বিরোধী জোট ইন্ডিয়াকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে দুই নেত্রীর মধ্যে। মমতা ব্যানার্জি আজ দিল্লিতে থেকে ফিরলেও কলকাতায় ফেরেননি অভিষেক। এদিকে তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার জল্পনায় কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা, বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
3: আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের পরিষদীয় দল এবং আমি MP দের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না। তো সংখ্যাগরিষ্ঠ MP কংগ্রেসের সাথে মিশছেন না, সংখ্যাগরিষ্ঠ MLA তারাও মিশছেন না, জেলা পরিষদও তো বহু জায়গায় তারা যারা আছেন অনেকের সাথে কথা হলো, কেউ মিশছেন না, মিউনিসিপ্যালিটি কেউ মিশবে না।
0: তিনবার নোটিশ দেওয়ার পরও হাজিরা না দেওয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির গতিবিধির উপর CID নজরদারি শুরু করেছে। ইতিমধ্যে রাজ্য পুলিশের গোয়েন্দা।
4: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে মোহাম্মদ জুবের। মুখ্য সমাচার। दुनिया भर से श्री नरेंद्र मोदी को भारत के सबसे लंबे समय तक निर्वाचित प्रधानमंत्री बने रहने पर बधाई संदेश आ रहे हैं। विश्व नेताओं ने भारत की बढ़ती शक्ति की सराहना की। प्रधानमंत्री नरेंद्र मोदी का आश्वासन

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন দেবদাস ছায়াছবি থেকে মান্না দে এবং গীতা দত্তের কণ্ঠে গানগুলি।

শুনছেন হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান। শুনলেন দেবদাস হিন্দি ছায়াছবি থেকে গীতা দত্ত এবং মান্নাদের কণ্ঠে গানগুলি। পরবর্তী গানগুলি শুনুন বুদ্ধা মিল গিয়া হিন্দি ছায়াছবি থেকে।

শুনছেন হিন্দি ছায়া ছবি গানের অনুষ্ঠান, শুনলেন বুড্ঢা মিল গিয়া হিন্দি ছায়া ছবি থেকে লতা মঙ্গেশকর এবং মান্না দের কণ্ঠে গানটি, আকাশবাণী কলকাতা। পরবর্তী গানগুলি শুনুন হিন্দি ছায়া ছবি

শুনলেন মান্নাদের কণ্ঠে হিন্দি ছায়াছবি বুট পালিস থেকে গানটি। পরবর্তী গানটি শুনবেন একই ছায়াছবি, গানটি গেয়েছেন মান্না দে, আশা ভোসলে এবং সহশিল্পীরা।

শুনলেন হিন্দি ছায়াছবি বুট পালিশ থেকে মান্না দে, আশা ভোসলে এবং মধুবালার কণ্ঠে গানগুলি। আকাশবাণী কলকাতা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনুন সিলসিলা ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর, কিশোর কুমার এবং সহশিল্পীবৃন্দ।

শুনছেন হিন্দি ছায়াছবি সিলসিলা থেকে গানগুলি। গানটি শুনলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে। শেষ গানটি শুনবেন একই ছায়াছবির সিলসিলা থেকে। গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। শুনছিলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি সেলসিয়াস বেশি, এবং সর্বনিম্ন 29.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি সেলসিয়াস বেশি।

বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 98% এবং সর্বনিম্ন 70%। রাত 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 24.6 মিলিমিটার। রাত 8:30 পর বৃষ্টি হয়েছে 24.6 মিলিমিটার। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই, ঘোষণাটি শেষ হল। এখন আগামীকাল 11 জুন বৃহস্পতিবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িত প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। গীতাঞ্জলি প্রথম অধিবেশন শুরু হবে সকাল 6:00 শুভাষিত দিয়ে গীতা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কৃষি সুপারিশ বলবেন সুব্রত চক্রবর্তী, 6:40 আপনার স্বাস্থ্য, প্রখর তাপপ্রবাহ ও আপনার ত্বক এ বিষয়ে বলবেন ডাক্তার অবন্তী সাহা, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় কল্লোল কুনার এবং অয়ন্তিকা ঘোষ, 7:45 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শিল্পী অনিন্দিতা ঘোষ, 8:00 জানা অজানা দূষণ রোধে গ্রিন কেমিস্ট্রি এই বিষয়ে বলবেন ডক্টর অর্ণব হালদার, শুনবেন দ্বিতীয় পর্ব, 8:05 নজরুলগীতি পরিবেশন করবেন শিল্পী জয়া ভট্টাচার্য, 8:20 উত্তরণ সোমেন দত্ত সাক্ষাৎকার শুনবেন দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব, 8:30 শাস্ত্রসঙ্গীতের অনুষ্ঠান হাওয়াইয়ান গিটার পরিবেশনায় স্বপন মজুমদার, 9:00 শুনবেন গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান প্রথম অংশ, 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানের শেষাংশ, 10:00 গানের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় দেবাদৃতা রায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান চলতে চলতে উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায় ও সায়নী মজুমদার, 12:00 অতুল প্রসাদের গান পরিবেশন করবেন অনিতা দত্ত মৃধা, 12:15 লোকগীতি পরিবেশন করবেন দেবলীনা সাহা চৌধুরী, 12:30 গ্রামীণ যুব বন্ধুদের অনুষ্ঠান স্টুডিও বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়, গ্রাম নারায়ণপুর জেলা উত্তর চব্বিশ পরগনা, 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল বিষয় অদ্বিতীয়া উপস্থাপনায় সোমা সাহা, 2:30 আধুনিক গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন দিয়ে উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান নিয়ে আলোচনা, অংশগ্রহণে শিবপুর হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নন্দিনী সিংহ এবং 2 শিক্ষার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি পরিবেশন করবেন মুদাম সোরেন এবং সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠান সমাজের প্রতি শিক্ষিত নারীদের দায়িত্ব ও কর্তব্য এ বিষয়ে বলবেন কাপুরমণি টুডু, এরপর লোকগীতি পরিবেশন করবেন কার্তিক মুর্মু, সীতারাম হাসদা ও সহশিল্পীবৃন্দ, 6:38 কৃষি কথার আসর অপরিচিত সবজি চাষে এই বিষয়ে বাপি শেখ বিভাগে সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 7:10 মহাভারত থেকে পাঠ শান্তি পর্ব পরিবেশনায় সুবল চন্দ্র রানা, 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, প্রথমে শুনবেন বিজ্ঞানের খবর, তারপরে জলাভূমি কেন প্রয়োজন এই বিষয়ে বলবেন তপন সাহা, 9:00 শুনবেন শাস্ত্রসঙ্গীতের অনুষ্ঠান হাওয়াইয়ান গিটার পরিবেশনায় স্বপন মজুমদার, 9:30 নাটক চোখে আঙুল দাদা রচনা প্রমথনাথ বিশি, বেতার নাট্যরূপ মনোজ মিত্র প্রযোজনা জগন্নাথ বসু, 10:00 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শ্রবণে স্বাস্থ্য, প্রথমে থাকছে স্বেচ্ছায় রক্তদান, তারপরে ইন্টারন্যাশনাল অ্যালবানিজম অ্যাওয়ারনেস ডে সংকলন ও সম্পাদনা রূপময় খুলে, 10:35 নজরুলগীতি পরিবেশন করবেন শিল্পী জয়া ভট্টাচার্য, 10:45 রজনীকান্তের গান শিল্পী অনিতা দত্ত মৃধা, 11:00 শুনবেন লোকগীতি শিল্পী দেবলীনা সাহা চৌধুরী,

11:15 স্বাস্থ্য সমিতির অনুষ্ঠানে তবলা বাজিয়ে পরিবেশন করবেন সুরজিত সাহা। শুনলেন গীতাঞ্জলির আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা, এখন শুনবেন সঞ্চয়িতার আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতার প্রথম অধিবেশন শুরু হবে সকাল 6:15, সুবদ্ধ সঙ্গীত দিয়ে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শিল্পী অনিন্দিতা ঘোষ। 6:35 রামচরিত মানস শুনবেন 138তম পর্ব। 6:45 শ্যামা সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী অপরাজিতা কুণ্ডু। 7:10 যুববারের অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অঙ্কিতা ঘোষ। 8:30 নজরুলগীতি পরিবেশন করবেন শিল্পী ঐশী মজুমদার। 8:45 রজনীকান্তের গান শিল্পী অনিতা দত্ত মৃধা। 9:00 লোকগীতি পরিবেশন করবেন দেবলীনা সাহা চৌধুরী। 9:10 রসধারা বিষয় খেলকুদ ও মনোরঞ্জন উপস্থাপনায় পূজা মিশ্র। 10:15 অঞ্জুমান উর্দু ম্যাগাজিন অনুষ্ঠান হিন্দি ছায়াছবি গান শুনবেন উপস্থাপনায় সুফিয়া সিরিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডাউন কান্ট্রি রোড উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 12:00 সুরভি উপস্থাপনায় পূজা মিশ্র। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 2:30 স্বাস্থ্য সঙ্গীতের অনুষ্ঠান তবলা পরিবেশন করবেন সুরজিৎ সাহা। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকেল 5:10 শ্যামা সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী অপরাজিতা কুণ্ডু। 5:20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা। সন্ধ্যে 6:10 হিন্দি কথিকা বলবেন প্রীতি মুরারকা। 6:30 গুল গুলছেন উপস্থাপনায় প্রীতি মুরারকা। 7:10 আধুনিক পরিবেশন করবেন শিল্পী অনিতা দত্ত মৃধা। 7:30 দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা। রাত 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালং উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন সঞ্চয়িতা এবং গীতাঞ্জলির আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন 12:09 হয়ে 50 সেকেন্ড। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হল। জয় হিন্দ।